0: রেডিও এরি এফএম 98.6 আর রে বাটা 102.7 বীরেন্দ্রনগর সুরখেত বাটা
1: রেডিও এরি এফএম রেডিও এরি এফএম
2: রেডিও এরি এফএম 98.6 102.7 মেগাহার্জ
3: এক্সট্রিম এনার্জি ড্রিংক টাইম টেক অহিলে ঠিক 3 বাজে কো ছ
4: Extreme energy drink. Taste the difference. Feel the energy.